0: শ্রোতাই ছিলেন পঙ্কজ কুমার পাণ্ডে, শোনার হাল ছিলেন মহেশবাণী। আগা কার্যক্রম হিংকা সা গীত শোনা। আও এখন আমরা লোক শুনি কথা বেটিক বিয়া। শ্রোতা, যখন ঘর মে বেটিকে জন্ম হয়েছে তা সৌসে ঘর খুশি সে ভরি উঠেছে। ও বেটি ঘর মে আপন গতিবিধি সে ঘরকে লোককে মনকে হারিয়া কেনে রহে। বয়স বিতে ছে আর যখন বেটিক বয়স বিয়াহক লেল হয়েছে তখন মাই বাপকে একটা সপনা রহে যে বেটিকে বিয়াহ কোনা করি। বহুত রাস প্রক্রিয়া ছে। আও এই সন্দর্ভে আমরা লোকেন শুনি কথা বেটিক বিয়াহ। কথাকার ছে মিহির কুমার ঝা।
1: एक बेटा और दू बेटी के बाप अरुण बाबू अपन सब संतान के नीक शिक्षा प्रदान केने छला। दुनू बेटी MSc कक BEd करैत छलखिन तो बेटा इंजीनियरिंग के पढ़ाई करैत छला। अपना सब में बेटी के विवाहक निर्णय बड़ कठिन होइत अछि। कतौ करब, कोना करब, केहन कथा भेटत, बेटी के कोना राखत, नीक सँ राखत कि नहि, ई सब सोच लोक के निर्णय लेबा में मन धखाइत रहैत छै। অরুণ বাবুক সঙ্গ সেহ ই বাত ছিলেন। হুনকর ইচ্ছা ছিলেন যে সময় সঙ্গে এক সামান্য উম্র ভেলা পর বেটিক বিবাহ কো দেবাক চাহি। ভতিজিক লেল কথা তকবাক ক্রমে অরুণ বাবুক এক শুভেচ্ছুক সঞ্জয় বাবু কহনে রথিন যে এই লেল তো নহি, তখন আহাক বেটিক লেল বিবাহক সময় মে হম আহাকে একটা বর দেব। এই সব ক্রমে চর্চাক দৌড় মে সঞ্জয় বাবু অরুণ বাবুকে অস্পষ্ট বাত ওই লড়কাক সম্বন্ধ মে কহলখিন যে হামরা গাম মে হামার দোস্তক ভাতিজ BPSC ক ক শিক্ষা বিভাগ মে DPO ক পদ পর কার্যরত ছথি। হুনকা সুন্দর সুশীল আর শিক্ষিত কন্যা চাহি, তাই মে হম আপনা মনে আহাক বচিয়া কে যোগ্য মানিত ছি আর দোস্তক ভাই কে প্রস্তাব সেহো দিলিয়াই, যাই মে ও প্রসন্নতা দেখিলা। পেশা সো শিক্ষক এই বাত কে শুনি কুদি উঠলা, কিয়াক তো কহবি ছেই সর্বত্র বিজয়মি ছেত পুত্রান শিষ্যান পরাজয়িত। স্বয়ং শিক্ষক আর বেটিক লেল বর শিক্ষা বিভাগ পদাধিকারী। এই সব পৈঘ বাত অরুণ বাবুক লেল কিছু ভইয়ে নেই সকে ছল। আব হুনকা হুয়া লাগলেন যে কহিয়া ভতিজিক বিবাহ হুয়ে আ হম এই কুটমৈতি মে লাগি যাই। পিছলা সাল ভতিজিক বিবাহ ধুমধাম সহ সম্পন্ন ভেল। অরুণ বাবু অপন বেটিক বায়োডাটা সঞ্জয় বাবুকে পঠাওলেন। সঞ্জয় বাবু সেহো ওকরা অপন মিত্রক ভাইকে পঠা হুনক বেটাক বিবাহক প্রস্তাব দিলখিন। আব ও নিশ্চিন্ত ভ গেলা, মুদা অরুণ বাবু কতস নিশ্চিন্ত হেতা, হুনকা তো বেটিক বিবাহ করবাক ছিলেন আর লড়কা সেহো অপনে বিবাহক পদাধিকারী ভেটি রহল ছলখিন। এমহর হুনক মায় সেহো হুনকা বেটিক বিবাহ করবাক লেল কথা সব দেখবাক লেল হরদম কহিত রহিত ছলখিন। ই বাত অরুণ বাবু সঞ্জয় বাবুকে কহিত ছলখিন আর বের বের চর্চা করিত ছলখিন। একবের হুনক মিত্রক ভাই সঙ্গে সেহো অরুণ বাবু ফোন পর গপ কেলথ। অরুণ বাবুক সময় একদম স্থিরচিত ব্যক্তি, কোনো কাজকে বঢ়িয়াসো সময় দ ক নিকস সম্পন্ন করবলা ব্যক্তি। অরুণ বাবু সঞ্জয়